0: হ্যাঁ, লেডি সোস্কি, লেডি সোস্কি। হ্যাঁ, কজিলে কাছে কজিলে কাছে ও জ্বর গেই গেল না হরেন এল শুনেলে মিজুর মেয়েদি ও ম্যানেজ গেলে গাড়ি কব হওয়া বাটা লেডি সোস্কি হওয়া বাটা হওয়া বাটা ও মারিয়া খুঁটিলে চলে ও ম্যানেজ গেলে গাড়ি কব কেউ লেবুয়া গেল না লেডি সোস্কি কবুয়ালে মাখাথাতো কামনা কাদি ইসেং পিরিটোনা হিল ব্রোন ডাঙ্গু
1: সেহা সাসেলে মুসিকে নি মিনা হাই খাবিলে জলো কামু লেলোয়া লেসেডি এফএম কিমো উলুকেলাং হোবাতে
2: মানিশ অন আ বি শাবাং
1: কেইডেলবার্গ দরপো একা বরোবো চাবেলা হো খাউটিং মো হুরেনাং হুচো Lesedi FM le fumane ya ho 87.7 ka ba kena ho SABC Plus app ke molelwa.

0: ได้ผลได้ผลตัวนี้มาหาดูหัวหอบเป็นทำหาดูหัวหอบเป็นที่รู้สิสิ่งที่น่ารู้นะคือการที่เสด็จกำลังจินตัดถึงกู
1: ไอ้โบไอ้โบโลโลโลโยกูมาเมจิกูมาเมจิปนจักกูมาเมจิกิริโมพัสิสจุงกิข้าสามกุยนะไอ้หัวหอบเป็นเรื่องไอ้หัวหอบ
2: Hi, Ponto Celeb. Hi, Radio. Koma metse ka 806. Koma metse tsala tsupa ntate, tsala tsupa ke mafelo a beke. Ke ma bo famere ka mona ka malom fande. Hi, Che Radio ntate.
3: Dumela Ponto Celeb. Koma metse ke le ka mona ka maoke. Kgonki 90.3.Gene te chabatsane hare hore nyela ka opetela ponto thank
4: ola ola ponto ola ola ponto wa sele ei tore se saltati se tore se saltati pues a que dio ver radio atria como esa radio ma radio
5: sel hala la ponto wa e khlemanya radio a ikona wa e khlemanya sfapano la ga dira metse ke kokometse lo wena ponto ke nang ke hlomedi ka for west danko
6: Ee ponto ponto ponto letsa radio ke tumelo mo ketse ka mona ka le different from ametse ho 89.0 megahertz letsa radio
7: I line radio pontile a ke wanda ka mona ka di west dopo ke mametse ka 88.1
4: e koma metse ha mo a tege le botsa bile ke malfana ha du me radio ja ta boa
8: mamedi wa sebeleso ya le sedi ke le shomela be semedi ka mora go rapele ya la tola solo for xdp ya la ntla metse sengwe le shomela be semiraro ka mora go ra ya pele ha ra hatele pele ho sane sengwe sane ka je no re 12 ke le batla ka o fela re 12 ya mo tsiaga maqhwa busule ma go gopa ka o fela Hari go 12 ka ofela ka ofela ka ofela hari go 12 ya motsiare ke ya re hloka ke batla hore le bele mametse sona sebeletswa le sedi ke tlabeng re teng ge le tsa radio ha se 12 ke 12 ha se 12 ba buisitswantse be 12 ya motsiare mamere ke tloba palla pina tsa tharo wa ra tori foreigner ke na ka fema felong a beke mokhuba number 1 phuka ya borwa o tsamala sanere number 2 boso hip hop pansura whp e be reng ka pina o katela natala disepe lr o tsamaya jalo le khutuza ke tse tharo wena o re fa yo re kena mafelong a betse ka yona mokhuba kapa boso kapa natala ha ke tsebe mpa matlana re a fa wena o re mo mamedi wa sebeletswa lesedi o tlo re joetse o rena o thabela ha re kena ka fm mafelong a beke ponto
9: a tsiba mokgotsi bekeng e tlang ka nna ka tsamaya
8: Mona ke sanera
9: Skats from Mokota Sentry
8: Number 1
9: Mokou
8: Mokou
9: Ha ba pele diketwane tsa go